0: এরকম প্রশ্নতে পড়েছিল।
1: যেমন
2: Adam 14th century, same driver.
1: Come on.